0: চাষী ভাই ভন মানে আপনার আজির আমার ক্ষেত খোমার কার্যক্রম স্বাগত আর জুহার আর শশী তোমকে ভি জুহার আর কার্যক্রম স্বাগত
1: হয়ে হয়ে দাদা তোমকে ভি জুহার আর স্বাগত
0: বুঝলে শশী গা
1: হয়ে গা দাদা
0: আমি আমার জীবনশৈলী মানকে দেখছু বুঝলে সব সিজন থি সব ঋতু থি অলগা অলগা প্রকার টিকে থিসি
1: হ্যাঁ দাদা আর সেই হিসাবে যদি আমি নেই চলমা কিনি দাদা বুঝলে আমি খাপ খুয়াই নেই পারু
0: বিলকুল
1: বুঝলে শীত মাস যদি হইথিবা আর আমি খরা দিন বাজে রহেমা গরম কপড়া মানে নি পিন্ধা আর গরম খানা মানে নি খায়মা বাহারে মানে অটকা বুলুথুমা বিনা গরম কপড়া থি বুঝলে আমার অবস্থাটা কানা হবা
0: অবস্থা পচাউছ আমি পরে থা থি হইপারে কি মরি মুরা যা আর নি হলে ডাক্তর খানা কে জিমা হসপিটাল নে অ্যাডমিট হেমা আর আমার যে বরফ যাকর যেতে পয়সা রোজগার করিমা চাষ বাস করি সব সেখানে সরবা
1: হ্যাঁ দাদা তো আমার এই যে ঋতু মানে আসি সে আমকে আমার জীবনটাকে কেনতা করে চলাবার কথা কি কেনতা করে চলালে আমি ভুল করে রহি পারমা সুস্থ রহি পারমা সেটা শিখাসি
0: বিলকুল বিলকুল খরা মাসে বি এমতাই হয়নি কেন খরা লাগুছে অংশুঘাত হেবা তার আমি বসবার লাগি চেষ্টা নাই করমা কি খরা মাসে আমি জলদি টিকে উঠমা আর আমার যে ক্ষেত বাগান নু বাড়ি নু যাই করি কাম বুটা মানে করমা এটাকে যদি ধ্যান নি দেমা বুঝলে লেট করমা হলে তো কাম করি নাই পারু
1: বিলকুল নাই করি পারু
0: আমি যে ফসল মানে করিতিমা সেটা মরি যিবা আর পায়ন ভি যদি আমি খরা মাসে এই যে দশ এগারো বারো বজে দেমা বুঝলে আমার ফসলটা নি মরি যায়
1: বিলকুল মরি যিবা আর যেটা আমি আমার দেহের সুখ খুঁজুছু হেনতান চাষবাস করিছু বুঝলে সেটাকে বি সে হিসাবে আমাকে দেখবার পড়বা
0: বিলকুল
1: বুঝলে সে তো তারটা করে নেই পারে আমি হি করমা সেথির লাগি ঋতুচক্র আমকে যে জিনিসটা শিখাউছে সে জিনিসটা আমি আমার যে চাষবাস উপরে সেটাকে অ্যাপ্লাই করমা
0: বিলকুল বিলকুল আর আমি আমার টাইম টেবিল ফের বনাসু কেতেবেলে উঠমা কেতেবেলে কেন কেন কাম মানকে করমা বারো বজে আরাম করমা কি আর কিছু যোজনা মানে করমা কি আর কেনসি কাম মানে করি পারমা সে সব হিসাবে আমার টাইম টেবিল ঠিক করতেছু আর

0: আমার সুন্দরগড় জেলার প্রভাবটা আমার আখর পাখর যে পড়োশি ডিস্ট্রিক্ট মানে আছে সেখানে ফের তার প্রভাবটা পড়বা।
1: হ্যাঁ দাদা, এটা কি মানে সবকর লাগি চিন্তা করলে যাকে হেবায়, আর সে ভিতরে জনে যদি বাহারিবা আর কহবা তুমি করুছ জৈবিক চাষ কি তুমি এত কথা ভাবত, মুই তো আজ হিসাবে চাষ করমি আর কুধা কুধি সে রাসায়নিক হিসাবে চাষ করবা বলে কেভে বি নেই হুয়ে,
0: কেভে বি নেই হুয়ে। তো আমি সবে চেষ্টা করমা আর ওই যে পান পবন পরিবেশ যা পের আছে মাটি সবুকে আমি ঠিকঠাক রখবার লাগি চেষ্টা করমা। জৈবিক পদ্ধতি নিয়ে বিশেষ করে আমি চাষি ভাই বোন মানে চাষ করবার আর কে জিমা, আর বহুত প্রকার সংশোধন মানে আসলা তাকে ব্যবহার করি কর করমা বলে নিহাতি ভাবরে আমি আমার আড়ু আমার কর্তব্যটা করলা।
1: হ্যাঁ দাদা, হ্যাঁ বলে কথা কথা ন কেতে সব কথা হেলা, আর যেন কথা মানে নিহাতি করবার অছি সে কথা মানে বি কহেলা বলে সচেতনতা হি আমার সফলতার চাবিকাঠি।
0: হই হই
1: বলে ই কথা কে নেই করি চু খুশি খুশি মনে গীত পদে অধে বি শুনুগা দাদা।
0: হই গা হই শুনি পকাও
1: বলে ই গীত কে আমার ইঠান কে গাইবার কে আসিথিলে ই সঙ্গীতা বাগ আর তাঙ্কর সাথী মানে বলে জু শুনি পকাও।
0: হই গা হই শুনি পকাও।

0: সসিগা
1: হয়ে গেল দাদা
0: তো শুনলা হুম হুম বলে আজের আমার বিষয়বস্তু আর কে যাও
1: হ্যাঁ দাদা
0: আর এটা হচ্ছে পরীক্ষামূলক পনিপরিবা ও মশলা জাতীয় ফসল চাষ
1: বলে কথাবার্তাটা তুমি আরম করো আর মুই বসে করে শুনছি
0: হুম হুম তো চাষী ভাই বোন মানে আজ আমি আমার বৈঠকিন রঞ্জন টপো ভাইঙ্কু স্বাগত করমা সে আসিছন আমার কিষান বাণী কার্যক্রম সামিল হবার লাগি আর সে হচ্ছেন আমার কুয়ারমুন্ডা ব্লকর সান্দলকি গানু বলে আসুন ভাইঙ্কু স্বাগত করমা বলে ভাই জুহার
2: জুহার
0: স্বাগত আপনকে আজের আমার কিষান বাণী কার্যক্রম
2: ধন্যবাদ আজ্ঞা
0: বলে চাষী ভাই বহন মানে তো চাষবাস করছেন আপন ভি জনে অগ্রণী চাষী বলে বরস যাকর কাণ সব চাষ মানে বিশেষ করে আপনার নিজর হচ্ছে আর আপনার গান হচ্ছে সে বিষয়ে টিকে আমি কহবে
2: ধান চাষটা আমার নিহাতি মুখ্য চাষ হয় আউ যেটা ধান সরলা পরে আমার বিভিন্ন প্রকার আছে চাষ কিন্তু এথর আউ গলা দুই বরস নু সূর্যমুখীটা ভাল লাগলা তো আউ এটা মই এখন চাষ করুছে
0: আচ্ছা আচ্ছা হলে সে বাড়িরে আউ কিছু অলগা পনিপরিবা কি অলগা ফসল মানে আছে কাই
2: আজ্ঞা হ্যাঁ নিহাতি আমার যেটা কি অদা পেঁয়াজ রসুন এসব আছে যেটা কি নিজের খাইবার উপরে আর যদি বেশি হয়ে গলা হলে আমি বাজারকে বিক্রি করে দিই
0: হলে এই যে অদা সব কহুছন ইমানকে ফের চাষবাস করুছন কে
2: আজ্ঞা এটা গোলা বরসুন টিকে মু দেখলি তো মাঠ টিকে বনাবার পড়ছি তো অদারে টিকে ভাল এথর প্রোডাকশন নাই হই পারলা
0: কাই অসুবিধা হলা মানে যেটা লগাইছিলে সেটা নষ্ট হয়ে গলা কিছু মানে জঙ্গলি জীবজন্তু ফের এটা থিবে সে মানে ফিক খাইথিবে কি কেনতা নাই
2: আজ্ঞা এটা আমাকে যে সরকারি তরফ মিলি থাকে কি বিহনটা তো আমাকে টিকে সেই মানে যে টাইমে লগাবার যোগাবার কথা সেই টাইমে নাই মিললা এর লাগি টিকে অসুবিধা হয়ে গেল আমার জমি গিরাকে আমি হলে বলকি মানে রিপেয়ারিং কি রেডি ন করে নাই এর লাগি টিকে অসুবিধা হয়ে গেল হলে ফের আর বরস দেখমা কি বরস যেটা গোটে ভাল টাইমে বিহন গিরা দেলে আমি টিকে ভালকি আউ করে পারমা বলি
0: আচ্ছা আচ্ছা মানে যেন হিসাবে ভাবিলে সে হিসাবে মাটি প্রস্তুতি বা চাষবাসটা ভালকি হয়ে পারলা হলে অদা চাষকে আসবা বরস আড়কে জারি রাখবে কি সেটা ছাড়ি দেবে কিনা কেন ভাবিছেন
2: না আজ্ঞা এটা তো জারি রাখবি কেন যে যেটা আমার যেতকি বি অদা হেলা কি লসুন হেলা কি পেঁয়াজ হেলা আমি এটা সবুদিনিয়া ঘরে নিহাতি দরকার তো যেটা কি বজারু ন কিনি পড়ে আমাকে মানে নিজের পাখে না সব কিছু মিলি যা এর লাগে এটা যে নীতিদিনিয়া আছে আমার খাইবার পিবার সেইটা টিকে আর টিকে বড়াবি যেটা এখন সূর্যমুখী তেল লাগি মুই করুছে তো যেটা কি খাইবার পিবার তেল ফেল কিছু অসুবিধা নি হবে ঘরে তার পছে বেশি হয়ে গেলে বাজারকে দেখমা
0: আচ্ছা আচ্ছা হলে চাষ করবার আগরু কিছু না কিছু তো খোঁজ পাল্টা মানে করিথিবে কি এটা করলে কানা লাভ হবা কেতে প্রোডাকশন বাড়বা সব কথা মানে তো নিহাতি ভাবে ধ্যান দেউথিবে হলে অদারও এটা কানা আছে মানে যে অদা চাষকে সরকার যেতবেলে দেউছন কি এটা করো এটা করো বলে লাভ হবা বলে কহুছন সেতকি বলে আপন অদা চাষ বি করবার লাগি আকে আসলে লাভ নিথিবা বলে তো নি করিথিবে বলে কানা কানা এটা খাস কথা মানে আছে অদা চাষটি
2: অদা চাষটি দেখুন আগে এটা মানে যেন গছ ছাই থি এটা তাকে যেটা কি খোলা জায়গা নি দরকার আর বেশি পান বি দরকার নি না তার লাগি টিকে কোলা খোসা করবার লাগে টিকে মাট আর খত টিকে এটা ভালকি দেখরেখ করবার আছে
0: মানে ছাই রে ফের এটা হইছে
2: হ্যাঁ ছাই রে
0: আচ্ছা তার মানে এই যে নিজর বাড়ি নে কি অলগা যেন জমি মানে আছে গুড়া জমি আখে পাখে

0: যদি গছ বেশি ফের অছে মানে ফল বগিচা মানে করিছন তো তার ভিতরে ফের যেন জায়গা মানে খালি থিবা সে আখে পাখে ফের লগা যাই পারবা।
1: হ্যাঁ হ্যাঁ
0: আচ্ছা, এটা তো আপনার অদা চাষ বিষয় নু কহলে আর নিহাতি ভাবে এটা জারি রাখবে বলিকি কহছন বেলে তাকে ছাড়ি করে আও এন্তা কিছু চাষ মানে অছে যেন চাষটা আপনার সে সান্দলকি গাঁ আখে পাখে ভলসে হয়ে পারুছে আর সেটা করবার লাগি আপন চেষ্টা চলাইছেন।
1: আজ্ঞা দেখুন, এটা এখান যেটা কহিলি কি অদা হেলা রসুন হেলা পেঁয়াজ হেলা এইগুলা আমার পেঁয়াজ রসুন লাগি তো মাইট ভল অছে আমারটি।
0: হুম
1: হুম, বিভিন্ন প্রকার অছে যেটা কি যেটা আমার নীতিদিনিয়া খাইবার পিবারটা।
0: হুম হুম,
1: সব চাষ হেসি যে এথর আউ টিকে ভাবুছে যে আউ কিছু কিছু মানে সরকার তরফ কিছু গোটে আমাকে সাহায্য কি আমাকে রাস্তা দেখাবার পর যেটা এনজিও মানে অছেন মানে ট্রেনিং কে কিছু কিছু ভাল ভাল জিনিসটা ট্রেনিং দেউছেন তার পছে আমাকে মঞ্জি বিহন দেউছেন তো হিসাবে আউ কিছু মিললে আউ টিকে দেখমু। তার পছে মুই এথর আমার চীনাবাদাম কে ভি করিছিলি কিন্তু টিকে অসুবিধা হয়ে গেল। এটা আমার এরিয়ারে টিকে জঙ্গল বেশি আছে আর জঙ্গল যেতে জীবজন্তু খাই দেলে আর
0: বরহা মানে আসছেন।
1: হ্যাঁ,
0: তো কিছু বচলা কি সব খাই দেলে?
1: সবটা খাই দেলে।
0: আচ্ছা আচ্ছা, হলে তো নুকসান হতিবা মানে পরিশ্রম করুছন লেবার ফর লাগুথিবে আর ওই যেন জঙ্গলে ঘুষুরি বা বরহা যেটাকে কহুছন সেটা খাই দেউছে বলে তো টিকে তো লস হতিবা।
1: হ্যাঁ, সেমতি গেলে বেশি তো আর নিজের পরিশ্রম আর ফল নি মিললে তো টিকে ক্ষতি হেউছে।
0: হুম হুম হুম, আচ্ছা হলে জঙ্গল ঝাড় তো আছে বেলে জঙ্গল ঝাড় নু কানা কানা এটা মানে খাইবার জিনিস মানে মিলুছে?
1: দেখুন আজ্ঞা, জঙ্গল থেকে এখানে যেটা কি মহুলা তার পছে আমার যে চার আসবা তো জঙ্গল দ্রব্য বহুত কিছু আছে।
0: হুম,
1: কিন্তু বেশি করে মুই এই সব চাষ করছি বলে সবকে আর ধ্যান দেলে তো আর এটা ভি করি নি পারে।
0: হুম হুম হুম,
1: মানে সময়ের অসুবিধা সমস্ত। হুম হুম
0: হুম, হলে মহুর গছ মানে আছে কাই আপনার হারা হারি কেতে হবা?
1: হবা 8-10টা।
0: আচ্ছা, হলে ঘরে কেতে লোক আছেন আপন মানে?
1: আমি নিহাতি 8 জন আছি।
0: আচ্ছা, হলে কেনটা কাই সেটা বাঁচবার লাগি সবাই যেসন কি ভাগে করে যেসন কে কেন কামটা দেখছি কেনটা কাই করছেন?
1: না, এই গোটে গোটে গছকে উঠাছেন তার পছে গোটে সরলে অলগা অলগা করি কিনা এটা।
0: হুম হুম, কাই করে কি এটা ভি সিজনরে মানে বরসকে থরে আইসি আর তার ফের ডিমান্ড বহুত আছে। আজকাল তো বিভিন্ন প্রকার ভাল ভাল জিনিস মানে ফের বনুছে তো মার্কেট রে নিহাতি ভাবরি তার দরকার আছে লোক মানে খুঁজুছন ফের। হেলে মহুল চার সব যাহা জঙ্গল পাখরে অছন বলিকরি সব আরাম সাপন মনকে মিলি যাওছে তো সেই থুরু ফের কিছু পয়সা পতর মানে রোজগার হই যাওছে কি?
1: আজ্ঞা,
0: আর বাকি যেন নিম তেল কুসুম তেল আর এই সবর ডিমান্ড আমার চাষ বাসরে ফের আছে বলে এই সব ফের আছে কাই আপনকর?
1: হ্যাঁ, কুসুম তেল ভি গুটে ভাল জিনিস আমি তেল বার করি কি নিজে ইউজ করুছু রাখিছু যেটা কি আমার গা ফা কিছু হয়ে গেলে সে কুসুম তেলটা বহুত ভাল।
0: আগ্রহ লোক মানে তো এই সব তেল মানকে বাহার করি কি নিজের গড়ে হাতে মাখু থেলে আর তার লাগি যেন চমড়ারে বা চর্মরে যেন রোগ সব হবে বিভিন্ন প্রকার সে সব নি হতিলা বলে আপন আজ ফের মানে এই যেন কুসুম তেল কে ব্যবহার করুছন?
1: হ্যাঁ, এটা এখন ব্যবহার করুছেন ইয়াতে হয়ে গেল 4 বরস।
0: হলে গোটে আড়ু দেখবে বেলে মানে গাঁ ঘরে হি সব কিছু মিলে যাচ্ছে আর তার লাভ নিহাতি ভাবরে আপন উঠাউছন আর যেন ভাই বোন মানে নিজের গাঁ কে পাখে এই সব আছে মানে কুসুম গছ কি আপনার নিম্ব গছ তো এই সব ফল মানকে নিহাতি কলেক্ট করি করি তার তেল কে ভি ব্যবহার করবে নি? হ্যাঁ, তো যিবার যিবার বেলে আর কিছু মানে বার্তা আপনার আছে কেন চাষী ভাই বোন মানকে এই যে চাষবাস কে নিয়ে করি চাষবাস করলে লোক নিজের পরিবার চলাই পারবা কি নিয়ে সেসব বিষয়ে কিছু মানে বার্তা আছে বলে?
1: দেখুন আজ্ঞা, এটা চাষ করলে সব প্রকার ফায়দা আছে। ফায়দা হউ হউ নিজের ঘর টিকে যেন খরচা বাড়ে আছে এটা বঁচবা। আর দুই পয়সা সেমানে ইনকম ভি করি পারবে তো মোর এতকি খালি কইবার আছে যে সমস্ত যেতে চাষী ভাই বহন মানে সব প্রকার চাষ আছে তো যেন যেনটা ঘরে নিতিদিন লাগুছে এটা নিহাতি দরকার আর পয়সা ভি রোজগার করি পারবে মোর কইবারটা এতকি।
0: তো ভাই আপন আসলে আমার বৈঠক ইন আর নিজ রিজন চাষ বিষয় নু বতালে আর তার বাদে আপনার গাঁ ঘর দুঃখ সুখ কথা চাষবাস কথা সব কথা মানকে কহলে এথের লাগি আপনকে আমার কার্যক্রম তরফ নু বহুত বহুত ধন্যবাদ। জোহার।
1: জোহার আজ্ঞা।
2: দাদা
0: হইগা,
2: কথা তো শুনলায় দেখুন এই যে পরীক্ষা ভিত্তিক বলে পরীক্ষা নিরীক্ষা কলে আমি জানি পারমা যে আমার মাইট ଯେନ୍ ଅଛେ ସେଟା କେନ୍ ଚାଷର ଲାଗି ଉପଯୁକ୍ତ ଏ ଆର୍ ସେଠାନେ ଯେତେବେଲେ ସେ ଚାଷ୍ କର୍ମା ବେଲେ ଆମର୍ ମାଟ୍ଟା ଆମ୍କେ

0: সহযোগ করবা, সে চাষকে সহযোগ করবা, আর আমার চাষটা বড়ি যাবা।
1: আগিয়া মানে এই যে চাষবাস লাগি বিভিন্ন প্রকার বিহন মানে সার মানে সব যোগাসন, তো তার লাভ উঠাই করি আমি আমার আখেপাখে চাষবাস মানে করলা বেলে আমাকে জনা পড়বা যে আমার এরিয়া থি সে চাষটা হয়েছে কি
0: নেই,
1: যদি বঢ়িয়া হেলা বলে আমি সেটাকে ব্যবসায় ভিতরে চাষবাস করি পকামা।
0: হই হই হই হেলে দাদা বেল হেলান কথাবার্তা শুনু শুনু আমার সূচনা মানকর।
1: হই হই হই
0: বলে যে আমার পহলা করে যেন সূচনা বাজার হাটর দরদাম র সেটাকে দেইতম।
1: হই গা হই, আর এই সূচনাটা বা এই হারা হারি দরদামটা আমার রাউরকেলা আখর পাখর বাজার মানকর আই।
0: হই হই হই
1: বলে এই সূচনা হিসাব নো আলু কিলো পিছা 18 নু 20 টাকা, পিঁয়াজ 25 টাকা, অদা 120 টাকা, লেসুন 180 টাকা, বিলাতি 30 নু 40 টাকা, বাইগন ভি 30 নু 40 টাকা, বরবটি আর বিট 40 টাকা লেখায়, গাজর 40 নু 50 টাকা, কাখের 20 নু 30 টাকা, কলরা 40 টাকা, ফুলকপি 35 নু 40 টাকা, বন্ধাকপি 20 নু 25 টাকা, সিমলা মির্চা 80 টাকা, লাউ গোটাকে 15 নু 20 টাকা, মাখন 30 টাকা, সারু 50 টাকা, কচা কদেল 40 নু 50 টাকা, ভেন্ডি 30 নু 40 টাকা, পুটল 50 নু 60 টাকা, আর মুনগা খড়া কিলো পিছা 20 টাকা হিসাব নু বিক্রি বটা হেউথিলা।
0: হেলে দাদা
1: হই গা
0: ই বাজার হাট র দরদাম র সূচনা দেবার উতারু পান পাগ র সূচনা বি দেখো আসি পৌঁছি গলানো, বলে সেটা কি বি দেই দুঙ্গা।
1: হই গা হই দেই দম, বলে আমার পান পাগ বিভাগ সুন্দরগড় কি এইঠনু যেন সূচনা আসিছে সে হিসাবে আবার 24 ঘন্টা ভিতরে আমার জেলার কেন কেন সি জাগানো টিকে রয়েছে মেঘুয়া পাগ দেখা যাবা বলে করি অনুমান করা যাচ্ছে, আর সেই হিসাব নো কেন কেন সি জাগানো টিকে রয়েছে বর্ষা পাইন ভি হেই পারে বলে করি অনুমান করা যাচ্ছে, আর যেন পবনটা বহিবা এটা ঘন্টা প্রতি 11 কিলোমিটার হিসাব নো বহিবা বলে করি অনুমান করা যাচ্ছে, আর যদি তাপমাত্রাকে দেখমা বলে সবুঠানু এতকা 39 ডিগ্রি আর সবুঠানু কম 27 ডিগ্রি সেলসিয়াস রহবা বলে করি সূচনাটা রয়েছে, হেনতানো আর্দ্রতা সবুঠানু এতকা শতকড়া 69 ভাগ আর সবুঠানু কম শতকড়া 20 ভাগ রহবার সম্ভাবনা রয়েছে। তো শশিগা
0: হইগা দাদা
1: এতে সব সূচনা মানকে দেলা উতারু সোনিয়াকে দেখলা বেলকে আমার বৈঠকি সরাবার বেল ফের হে গলানো,
0: বলে আমার সবুদিনর লেখে ঠিকানাটা কহু আর বৈঠকিটা সামাগা দাদা।
1: হইগা হই বলে আমার ঠিকানা হইছে
0: খেত কুমার কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক
1: আকাশবাণী রাউরকেলা পিন নম্বর 769042। চাষী ভাই বহন মানে আমার এই ঠিকানা থি আমার কার্যক্রম বিষয় মতামত লেখমে, আর নিজে ভি কানা সব চাষ মানকে করুছন কেন বিষয় শুনবার লাগি চাহুছন সব কথা মানকে লেখি পারবে।
0: হই দাদা
1: বইলে আজের লাগি আপন মানকর শশী আর মঙ্গলু ভাইকে বিদায় দন্ত জোহার।